আকাশবাণী ভবানী পাটনা শ্রোতাবন্ধু রিলে করে প্রচার কল হিন্দি এবং ইংরেজির সম্বাদ এবে আসন্ত শুনিবা বন্দনা কার্যক্রমের কেতোটি ভক্তি গীত কার্যক্রমের প্রথম ভক্তি গীতটি প্রচার করছু শিল্পী সুরেন্দ্রনাথ সাহুঙ্ক কণ্ঠরে প্রভাকর পাণিগ্রাহী গীত রচনায়।

শ্রোতাবন্ধু কার্যক্রমের অপরবর্তী গীতটি প্রচার করছু শিল্পী কবিতা রায়ঙ্ক কণ্ঠে ভগবান নায়ক ব্রহ্মাঙ্কর গীত রচনায়।

আকাশবাণী ভবানীপাটনা শ্রোতাবন্ধ প্রচার কল বন্দনা কার্যক্রমের কতটি ভক্তি গীত এবে আসন্ত শুনিবা চেতনাধর্মী কার্যক্রম চেতনা চিন্তন উপস্থাপনা ডক্টর শান্তনু কুমার রথ।

আকাশবাণী ভবানী পাটনা শ্রোতাবন্ধু সময় সকাল ছটা বাজি পঁয়তাল্লিশ মিনিট হওয়াকে যাচ্ছে রিলে করে প্রচার করুছু সম্বলপুরী আঞ্চলিক সম্বাদ ও পরে পরে শুণবে সংস্কৃতরে সম্বাদ পর্যায়ক্রমে আকাশবাণী সম্বলপুর ও আকাশবাণী দিল্লি এই বিরতি পরে পরে

আকাশবাণী ভবানী পাটনা শ্রোতাবন্ধু প্রচার কল স্বচ্ছ ভারত মিশন উপরে আধারিত কার্যক্রম স্বচ্ছ জীবন। এবে আসন্তু শুনিবা আধ্যাত্মিক সঙ্গীতাত্মক ধারাবাহিক শ্রী রামচরিতমানস।

0: আকাশবাণী ভবানীপাটনা শ্রোতাবন্ধু প্রচার কল স্বচ্ছ ভারত মিশন উপরে আধারিত কার্যক্রম স্বচ্ছ জীবন। এবে আসন্তু শুনিবা আধ্যাত্মিক সঙ্গীতাত্মক ধারাবাহিক শ্রী রামচরিত মানস।
1: Episode 175, 175.

আকাশবাণী ভবানীপাটনা শ্রোতাবন্ধু প্রচার করলেও কবি সম্রাট উপেন্দ্র ভঞ্জকৃত মহাকাব্য বৈদেহীশ বিলাসর সঙ্গীতাত্মক পরিবেশণ এবে আসন্ত শুনিবা কেতোটি হিন্দি কথাচিত্রের গীত কার্যক্রমের প্রারম্ভে প্রচার করছু কিক কথাচিত্রর কণ্ঠশিল্পী মোহাম্মদ ইরফান গীত রচনা ময়ূর পুরী সঙ্গীত নির্দেশনা হিমেশ রেশমিয়া।

আকাশবাণী ভবানী পাটনা শ্রোতাবন্ধু প্রচার করল কেতুটি হিন্দি কথাচিত্রের গীত বর্তমান রিলে করে প্রচার করছু মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৫ বর্ষ জনসেবা পূর্তি উপলক্ষে বিশেষ কার্যক্রম আকাশবাণী দিল্লি।

শ্রোতাবন্ধু, কার্যক্রমের পরবর্তী গীতটি প্রচার করছু। ধর্ম দেবতা কথাচিত্রর দ্বৈতকণ্ঠে গাইছেন সোনু নিগম ও সোনালী বাজপেয়ী। গীত রচনা নিজম, সঙ্গীত নির্দেশনা অমরেন্দ্র মহান্তি।

শ্রোতা বন্ধু, আমি সমস্তে কথারে কথারে ধর্ম ও সংস্কৃতির কথা কই থাও কিংবা আধ্যাত্মিক প্রবচনরে শুনি থাও, তাহলে ধর্মর সাধারণ অর্থটি হেলা যাহা আমাকে ধরি রাখে বা যাহা কো আমি ধারণ করি আমি আমার জীবনকে বঞ্চাই রাখিবাকু যত্নশীল হই থাও। পুনশ্চ সংস্কৃতির কথা বিবেচনা কলে আম ভিতরে থিবা সংস্কারকে নিয়ে আম সংস্কৃতি, তাহলে এই ধর্ম ও সংস্কৃতির কথাটি আজ অবতারণা করিবার মূল উদ্দেশ্যটি হেলা আমি যে ধর্ম রহিলে মধ্য যাহা আমাকে এক সুস্থ নিরাময় জীবনযাপন আবশ্যক, মানবীয় মূল্যবোধ ভাবরে তাকে দৈনন্দিন জীবনরে আপন মানে আপনাই জীবন জিঁবা এবং আম আচরণ উচ্চারণ তথা জীবনশৈলী সংস্কারিত করে আম সংস্কৃতি কলুষিত হওয়া দেবা না। তাহলে শ্রোতাবন্ধু, থরে গভীর ভাবরে এ কথা বিচার করে

শ্রোতাবন্ধু, আজ দিনটির ঐতিহাসিক অনেক ঘটনাবলী আমি নজর দেলু। এবে আসন্তু জাণি নেবা মনস্তাত্ত্বিক কিছু তথ্য সম্পর্কে, যাহা আমার নীতিদিনিয়া জীবনকু আহুরি সরল করে দেব। মনোবিজ্ঞান অনুসারে মানব ব্যবহার ও মনর কার্যশৈলী অত্যন্ত রোচক হয়ে থাকে। আমি সাধারণত কোণী ঘটনার ছোট ছোট বিবরণী অপেক্ষা সেই সময়ের আমি কেমিতি অনুভব করু।

শ্রোতাবন্ধু, এথর শুনন্তু কার্যক্রম সম্পর্কিত সূচনা। শারদীয় দুর্গাপূজা 2026 উপলক্ষে নাটকর বিশেষ প্রসারণ কার্যক্রম রিলে করে প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্র রাতে 10টার এবং দিন 3টা বাজে 30 মিনিট্রে। এই ক্রমে 16 তারিখ শুক্রবার দিন শুনবে নাটক দেবী ও দানব রাতে 10টার। 17 তারিখ শনিবার দিন 3টা বাজে 30 মিনিটে শুনবে গীতিনাট্য মহিষাসুর বধ। 18 তারিখ রবিবার দিন 3টা বাজে 30 মিনিটে শুনবে নাটক দশভুজা। 19 তারিখ সোমবার গীতিনাট্য দেবী দয়াময়ী দিন 3টা বাজে 30 মিনিটে। 20 তারিখ দিন 3টা বাজে 30 মিনিটে শুনবে গীতিনাট্য মহিষামর্দিনী। শুনুলে কার্যক্রম সম্পর্কিত সূচনা। আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর প্রচার করুছ সুগম সঙ্গীত। কার্যক্রমের প্রথম শিল্পী দেবাশিষ মহাপাত্র, গীতরচনা করেছেন নিজাম।

0: Bhupendra Yadav has emphasized the vision of Viksit Bharat at 2047, which must integrate economic development with ecological security. Addressing the participants of the mid-career training of the Indian Forest Service in New Delhi today, he acknowledged IFS officers' contribution to safeguarding India's forests, wildlife and ecological heritage. The minister highlighted India's progress in wildlife conservation, increase in forest and tree cover, carbon sequestration, wetland conservation and landscape restoration through citizen engagement initiatives. Saudi Arabia's King Khalid International Airport in Riyadh was targeted by another attack yesterday, with the General Authority of Civil Aviation reporting that injuries and damage assessments were underway. The latest incident comes just a day after Saturday's attack on the airport, one of the deadliest in Saudi Arabia in almost a decade. Earlier, the Saudi-led coalition had said air defences had intercepted and destroyed a cruise missile near King Khalid International Airport. The India Meteorological Department has forecast thunderstorm accompanied by lightning and gusty winds over Delhi, Haryana, Chandigarh, Punjab and Chhattisgarh till tomorrow. Benchmark domestic equity indices were trading over 0.5% lower in afternoon session today. The Sensex shed 506 points to 71,967, while the Nifty dropped 128 points to 22,393 when reports last came in. On the sectoral front, PSU banks, telecommunication and FMCG were dragging the most. And with that, we end this news bulletin.
1: আকাশবাণী ভবানীপাটনা বর্তমান শুনন্তু চাষার কথা।
2: হেন্তা তো আমার চাষী দাদামানে বরষ সারা ভিনে ভিনে প্রকার চাষ করেছিসন, যেন্তাকি আলু, সারু, কুন্দলু, বাইগন আর লইনি। তো এই সব চাষ করবার ভিতরে কিছু এন্তা বি আমার চাষী দাদামানে অছন, যেন মানে কি তাকর সময়া বাহার করি করি ই আলু চাষ বি করেছিসনে। আমার সবুদিনিয়া খাইদ ভিতরে ই আলু গোটে মুখ্য পরিবা ইটা। যদি দেখমা বলে আলু ভিতরে ক্যালসিয়াম, ফাইবর, ভিটামিন বি আর ফসফরস ভরি রয়েছে। এ আলু খাবার দ্বারা ভিনে ভিনে প্রকার লাভ বি আমকে মিলিথিসি। অবশ্য খিপাসে সবুদিন আলু খাইমা বইলে দিহি লাগিবি ইটা ভল হয়, ই ভিতরে কোলেস্ট্রোল নেই রহে, তার সনে ই ভিতর পোষক তত্ত্ব সবু আমার হৃদয়কে সুস্থ রাখবারতে বি সাহায্য করিথিসনে। তো চাষী দাদা মানে আমি ই আলু চাষ করবার লাগি যেতেবেলে অটা ভিড়লু না বইলে তার লাগি আমকে কেনতা প্রস্তুতি সবু করবাকে পড়বা, এই কথা গোটেকে আমাকে নিহাতি ভাবে জানবাকে পড়বা। এ এটার লাগি তার লগাবার সময়া, তার লাগি কেনতা মাইট, কেনতা বিহন আর ই সবু কথাকে আমাকে ধ্যান দি করি ই চাষ আরম্ভ করমা বইলে ঠিক অমল দুইটা আমি পাইপারমা। আলু গোটে শীতদিনিয়া ফসল ইটা, যে জায়গাতে জলসেচনর পুরা ব্যবস্থা আছে বইলে সেন ই চাষ ভল হি পারবা, যে নাকি পানটিকে গড়গড়ি যৌথিবা, মাইট হালকা বালিয়া আর পটু মাইটর সুবিধা আছে বইলে ই চাষ ভল হি পারবা। এটা যদি মাইট নে খারিয়া অংশ বেশি রহুছে বইলে সে মাইট আলু চাষ লাগে আর টিকে ভল হয়। এটার লগাবার সময়া হচ্ছে অক্টোবর নু নভেম্বর মাস ভিতরে। আলুর ভল ভল কিসম মানকর ভিতরে যেনটাকে কি আমকে ভল অমল দিয়ে পারবা সেটা হচ্ছে সল কিসম, মধ্যম কিসম আর উছুর কিসমে। সেটা সল কিসম মানকর ভিতরে কুপরি বলি করে গুটে কছে, যেনটাকি কুপরি চন্দ্রমুখী, কুপরি অল অলঙ্কার, কুপরি বাহার আর কুপরি অশোকা এসব আছে। এই কিসমর আলু মানে 70-90 দিন ভিতরে এটাকে আমার চাষিদা মানে অমল করি পারবে। সেটা মধ্যম কিসমনে রহুছে যেন্তা কুকরি জ্যোতি, কুকরি বাদশা, কুকরি জোহার আর কুকরি পোখরাজ এসব। এসব কিসমকে আমার চাষিদা মানে 100-120 দিন ভিতরে এটাকে অমল করি পারবে। সেটা উছুর কিসম মনকর ভিতরে আছে কুকরি সিন্দুর, কুকরি স্বর্ণ, কুকরি দেবা, কুকরি চিপসন এক, কুকরি চিপসন দুই। এই কিসমর আলুকে আমার চাষী দাদা মানে 120-150 দিন ভিতরে এটাকে অমল করি পারবে। সেটা 1 হেক্টর জমি লাগি 12-15 কুইন্টাল আলুর বিহন আবশ্যক পড়িথিসি। সেটা গোল আলু, কটা আলু নে বিহন কম লাগিথিসি। সেটা আলু চাষ করবার আগনু জমিকে ঠিক হিপাশে কুড়া খুসা করবাকে পড়বা, মাইটকে গুণ করি করি সে জাগানে সমান করে দেবাকে পড়বা। এ সেটা বড় আলুকে গজা করি করি কাটি করি তাকে যদি আমি বিহন করমা বইলে ইনু ভল অমল দুইটা আমি পাইপারমা। সেটা গোল আলু যেন অছি সেটা নষ্ট বি নেই হুয়ে আর তাকে গজা করে রূপি দামা বইলে এটা বি ভল হেবা। ইনে চাষি

0: এমনকি ধ্যান দেবাকে পড়বা যে যেন্তা কটা আলু নে দুইটা আয়ক থিবার অছে আর সে আলুর ওজন 25-30 গ্রাম পদকে যেন্তা রহেবা ই কথাকে ব্যায়ামকে দেখবাকে পড়বা। এন্তা নেই হেবা বইলে গজা ঠিক হি পাশে বড়ি নেই পারে আর ভিতরে ভিতরে একা গজা সড়ি করি খরাপ হি যা সেন্তা বিহন লগাবার আগনু 25-30 গ্রাম ওজন থিবার কাটলা আলুর বিহনকে শতকড়া 3 ভাগ বড়িকে সিডনে বিশোধন করি করি এটাকে লগাবাকে পড়বা। এ সেন্তা হেক্টর পিছা 180 কিলোগ্রাম জব খেয়ারজান 80 কিলোগ্রাম ফসফেট আর 100 কিলোগ্রাম পটাশ সারকে ব্যবহার করি করি আলুকে লগাবাকে পড়বা। এ সিয়ারর ব্যবধান 50 সেমি আর বিহনর ব্যবধান 20 সেমি পদকে আমি এটাকে রখি পারমা। আলু বিহন লগাবার পছে তার উপরে 2.5 সেমি পদকে টিকে মাটিকে ঢাপি দেওয়াকে পড়বা। এসবু সরলা পছে জলসেচন ব্যবস্থাকে বি টিকে ঠিক রখবাকে পড়বা। সেন্তা 20-25 গাড়ি শুক্লা গোবর খসনে ভল করি মাইট মিশে দি করি মাইটকে আর্থরে সমান করে দেওয়াটা ভল হেবায়। আলু লগাবার 20-25 দিন পচকে আর্থরে ভল করি কুড়া খুসা করি দি করি যেতকি বেকার ঘাস পথর মনকে বাছি দেওয়া বইলে আর টিকে এটা ভল হেবা। তার সঙ্গে যেতকি বাকি থিবার যবক্ষার যান আর পটাশ সারকে দি দেওয়া বইলে এটা আমার চাষ লাগে আর টিকে বড়িয়া হবা।
1: চাষের কথা শুনুলে

0: আচ্ছা, তোমার সব রিপোর্ট দেখেল? এইচআইভি টেস্ট হয়েছি?
1: নাই ডাক্তার বাবু, সেইটা কোন নিহাতি জরুরি?
2: আজ্ঞা হ্যাঁ, গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই অজনা আতঙ্কটু দূরেই রুহন্তু।
3: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ারে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকু প্রতিরোধ করন্তু।
2: মনে রাখন্তু, এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানায় থিবা আইসিটিসি কেন্দ্রে মাগণারে উপলব্ধ।
4: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু।
2: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি।
5: চাষী ভাই ও ভৌণী মানে, আপন মানঙ্কু আবশ্যক যোগ্যতা আধাররে পিএম কিষান যোজনার সুবিধা উপলব্ধ করাইবা লাগি বিশেষ পদক্ষেপ হাতকু নেইছন্তি রাজ্য সরকার। 2024 সেপ্টেম্বর 8 তারিখরু নভেম্বর 8 তারিখ পর্যন্ত এই প্রক্রিয়া চালু রহিব। যেউ চাষী মানে পিএম কিষান যোজনার সামিল থাই মধ্যে ই-কেওয়াইসি সংযোগ হই নথিবারু যোজনার লাভ উঠাই পারু নাহান্তি, সেমানে নিকটস্থ জনসেবা কেন্দ্রকু যাই নিশুল্ক ই-কেওয়াইসি করাই নিয়ন্তু। সেপ্টেম্বর 8 রু নভেম্বর 8 এই দুই মাস মধ্যে আপন মানে এই কার্য করাই নেবা জরুরি। কৃষি ও কৃষক সশক্তিকরণ বিভাগ, ওড়িশা সরকার।
6: କାର୍ଯ୍ୟକ୍ରମର ଶେଷ ଗୀତଟି ଶୁଣନ୍ତୁ, ହିରୋ କଥାଚିତ୍ରରୁ। ଗାଇଛନ୍ତି ଅନୁରାଧା ପଡ଼ୱାଲ ଓ ମନୋହର ଉଦାସ। ଗୀତ ରଚନା ଆନନ୍ଦ ବକ୍ସି, ସଙ୍ଗୀତ ନିର୍ଦ୍ଦେଶନା ଲକ୍ଷ୍ମୀକାନ୍ତ ପ୍ୟାରିଲାଲ।

প্রিয় শ্রোতা বন্ধু, কবিতা হেউছি মনর অকুহা কথা। মনর অকুহা কথা কু শব্দরে সজাইবার এক সুন্দর কলা। আউ যেতেবেলে জনে যুব কবয়িত্রী নিজ ভাবনা কু ওড়িয়া ও হিন্দি উভয় ভাষার প্রকাশ করতে, সেতবে সাহিত্যের এই যাত্রা আহরি রোচক হয়ে উঠে। আজ আমসহ অছন্তি এমিতি জনে যুব কবয়িত্রী যাহাঙ্ক কবিতা যাত্রা, প্রেরণা ও সাহিত্য প্রতি ভাল পাইবা বিষয়ে আমি জানিবা। তবে আসন্তু আম অতিথিঙ্কু সাহিত্যায়নর এই সাহিত্যিক পরিবারকু হৃদয়রু স্বাগত জনাইবা।

0: শ্রোতা বন্ধু, শারদীয় দুর্গাপূজা অবসরের অক্টোবর 3 তারিখরু আরম্ভ হয়ে অক্টোবর 21 তারিখ পর্যন্ত সকাল 8টা বাজি 30 মিনিটে রাজ্যস্তরীয় প্রসারণের শুণুচ্ছন্তি কার্যক্রম পীঠ পরিক্রমা আকাশবাণী কটক কেন্দ্রর। এই ক্রমরে আসন্তাকালি মঙ্গলবার 13 অক্টোবর 2026 আকাশবাণী কেন্দুঝর কেন্দ্র দ্বারা প্রস্তুত কার্যক্রম মা সিদ্ধকালি প্রযোজনা জয়রাম মুন্ডা, 14 তারিখ বুধবার আকাশবাণী কটক কেন্দ্র দ্বারা প্রস্তুত কার্যক্রম মা ভদ্রকালী প্রযোজনা অনন্তচরণ জেনা, 15 তারিখ গুরুবার আকাশবাণী জোরন্দা কেন্দ্র দ্বারা প্রস্তুত কার্যক্রম মা হিঙ্গুলা দেবীঙ্ক পীঠ প্রযোজনা ভাগীরথী মিশ্র। শ্রোতাবন্ধু, এই ছিল আমার কার্যক্রম সম্পর্কিত অন্য এক বিশেষ সূচনা। আকাশবাণী ভবানীপাটনা, সময় সন্ধ্যা 6টা বাজি 20 মিনিট হওয়া যাচ্ছি। শুণন্তু সংস্কৃতের সম্বাদ রিলে করে শুণাছু আকাশবাণী দিল্লী কেন্দ্রর, এবং পরে পরে শুণিপারে ইউবা শক্তি রিলে করে শুণবু আকাশবাণী কটক কেন্দ্রর কিছুক্ষণ মধ্যে।
1: আকাশবাণী সম্প্রতি বার্তা শ্রূয়ন্তাম প্রবাচিকা নিধি ঝা। আদৌ মুখ্যাঃ বার্তাঃ। সমুদ্রতটীয় ক্ষেত্রেষু জলান্তর্গত সুরক্ষা সংকট নিবারণার্থম INS মঙ্গরৌল ইত্যেষঃ স্বদেশী সমরপোতঃ ভারতীয় নৌসেনায়াম রাষ্ট্রায় সমর্পিতঃ। প্রত্যেক ভারতীয় নাগরিকে ন্যায় প্রাপ্তয়ে সর্বোচ্চ ন্যায়ালয়স্য দ্বারাণি সর্বদা অপাবৃতানি এব তিষ্ঠন্তি ইতি মুখ্য ন্যায়াধীশেন সূর্যকান্তেন উদ্ঘোষিতম্। নবদেহল্যাঃ যন্তর মন্তর স্থলম অধুনা বিরোধ প্রদর্শন স্থানম ন স্থাস্যতি। দেহলি আরক্ষি অধিকারীভিঃ জনপ্রদর্শনেভ্যঃ ত্রীণি নূতনানি স্থানানি

0: যুগে দাদা জুহার জুহার জুহার জুহার
1: জুহার রে লেকড়ু জুহার জুহার জুহার জুহার বাবু লেকড়ু
0: দাদা
1: বনে অছো তো রে
0: বনে তো মুই অছে যে বললুম গোটে কথা গোটে তোকে পত্রে বি বলুছে
1: পচার নি
0: হ্যাঁ আজকাল বলতো বড়া ফুরসত না তুই বুলুছু চাষ কাম করুছু কি নেই করবার বলছি
1: করুছি আরে বাবু আগে যেতকি করুছিলি এবে ডবল করুছে
0: কেনটা তুই হেনতালে ফুরসত কি বুলুছু দাদা
1: বাবুরে দেখ আগে কানা থিলা কি কেন মশিন ফুনি নেই থি
0: ওহো
1: হেলা আজকাল তো সবু মশিন হেলা ধান বুনা ঠানু ধান কটা ঠানু রূপা বিড়া করবা ঠানু হেলা তসবা ঠানু সব মেশিন হেলা
0: সত কইলু দাদা
1: হেলা দেখ ট্রাক্টর হেলা পাওয়ার টিলার হেলা ধান কটা মেশিন হেলা ধান বুনা মেশিন হেলা ধান রোপা মেশিন হেলা তো সেতির সতুন যে আমি অধিক খটুছিনু এবে টিকে কাম আমকে উসত হউজে
0: দাদা আমি এই মেশিন ব্যবহার করবার পছে আর গোটে কারণ আছে
1: হ্যাঁ
0: দেখ দাদা দিনকে দিন আমার কৃষি শ্রমিক মানকর অভাব রুচি
1: হ্যাঁ
0: তুই যদি দাদা আর আমার কৃষি শ্রমিক মানকর উপরে নির্ভর করবু বইলে তোকে অসুবিধা হবা
1: হয়
0: সেতির লাগি যদি তুই এটা সরঞ্জাম মনে রাখিছু তুই যেটা না কইলু পাওয়ার টিলর বইলু থ্রেসর বইলু হ্যাঁ কেতনি কেতে না মনে কইলু যন্ত্রপাতির না সে যন্ত্রপাতি যদি ব্যবহার করলে কম খরচা নে কম শ্রমিক মনকে নেই করবি তুই চাষবাস করি পারুছু
1: এটা গোটে মনে কথা কইলু রে বাবু দেখ আমার বাপ দাদি থিলা বেলকে এই 10 একর চাষ করবা লাগি ঘাঁটি হিজন
0: হইহি
1: মুই এবে একলা লোক চাষ করুছে
0: দেখুছু তু
1: কেনটা চাষ করুছে এই মেশিন র সতুন তো চাষ করুছে
0: হয়
1: হেলা
0: বৈজ্ঞানিক প্রণালী তুই চাষ বাস করুছু
1: হয় হয় তির লাগি বাবু মুই আর 10 একর দিলে বি চাষ করি পারবি হেতি লাগি মকে সময় মিলুছে 5 ঘন্টার কাম আধা ঘন্টা নে হি যাউছে গুটে দিনর কাম ঘন্টে কি নে হি যাউছে মুই ফুরসত ঠিকর বলুছে
0: আর সেতির লাগি দাদা তুই তোর পিলা টুকিল পাঁচটা উপরে ধ্যান দি পারছু আর ঘরের কামফুনি আর টিকে অধিক ধ্যান দি পারুছু
1: ঠিক কথা কইলু যে বাবু তুই তো এই কথা মনে শুনলু তুই ফুনি কেতরা জিনিস রাখিছু হেলা আজকাল এই মেশিন মানে ঘিনবা লাগি রিয়াতি দররে সব যোগাই দউছ
0: সত কইলু দাদা
1: হেলা তুই অফিস কে জিবু আর যোগাযোগ করব
0: হ্যাঁ দাদা
1: যে বাবু এই যোগাযোগ ভিতরে আমার বৈঠক কে শিল্পী মনে আসি গলে না
0: তো কেন শিল্পী দাদা
1: শিল্পী হউছন প্রতাপ চন্দ্র দাস আর তাকর দলবল তো অনুরোধ করু আর গীত শুনু
0: শুনমা

0: মা, তু তু ডরি গলু মা, তু বি ডরি গলু, ডরি গলু, ডররে ডররে আমার লুহ টোপা টোপা টোপা টোপা হি বাহার কু পড়ুছি মা। মা যাও সে লুহ বাহার কু যাও, তাকু তাকু যিবাকু দে মা, তাকু যিবাকু দে, আজি নহলে আজি নহলে কালি সে কালি সে নিশ্চয় যাব, নিশ্চয় যাব মা। কেহি রহি নাহি রহিবে নাহিটি ভবরঙ্গ ভূমি তলে, সর্বে নিজ নিজ অভয় সারি বাহুড়িবে কাল বলে।
1: হে ভগবান, মু এবে কোন করিবি যে, ডাক্তার আজ্ঞা, ডাক্তার আজ্ঞা, ডাক্তার আজ্ঞা।
2: কোন হেইছ মাউসি, কোন হেইছ?
1: দেখুন তো ডাক্তার আজ্ঞা, ঘন কোন সব ইয়াড়ু সড়ু কই যাচ্ছি।
2: ঘন ঘন
0: ডাক্তার আজ্ঞা, ধোকা ধোকা সবুদিনে ধোকা দিয়ে যাবে, ঠিক ঠিক মো এই হাত দিটা ভরি।
2: যাহা হে সারিছি তাকু আও ভাবি লাভ নাহি, ঘন যাহা হেব তাকু নেই স্বপ্ন দেখিবা উচিত হবে। তুমি যুবক পুনি শিক্ষিত, তোম পাই লম্বা রাস্তা পড়িছি।
0: রাস্তা মো রাস্তা সরি আসিলাণি স্যার, মো রাস্তা সরি আসিলাণি। সেইটি পাদ দেলে জলদি বিশ্রাম মিলিযিব, হ্যাঁ স্যার মু সেইটি পাদ দেলে মতে শীঘ্র বিশ্রাম মিলিযিব। থরে দেখিতিলি যে ধরে দেখিতিলি যে
1: শুনুচন্তি শুনুচন্তি ডাক্তার আজ্ঞা, সে কোন সবু কই যাচ্ছি।
2: আরে তমে জমা ব্যস্ত হোনি, এমিতি হয়ে বহুত বহুত রক্ত বহি যাইছি, দেহ বি টিকে বিগড়ি যাইছি, সবু ঠিক হয়ে যাব।
1: মতে ভারি ডর লাগুছে ডাক্তার আজ্ঞা, সেই তো মোর সবু কিছি, মোর সাহা ভরসা, মু তাকু ই দেখি দেখি জিঁচি ডাক্তার আজ্ঞা।
2: কান্দনি কান্দনি হও, মু তো অছি চিকিৎসা লাগি, আইন পটে পুলিশ বাবু অছন্তি, কান্দনি কান্দনি মাউসি আও কান্দনি।
0: মা মা কান্দনি মা, এবে সবু তোর কান্দ সারি দে না মা, কেহি নথিলা বেলে দুঃখরে সাহারা খুঁজুথিবা বেলে এই কান্দ হি তোর সাহারা হব মা। কান্দি দেলে কুয়াড়ে লুহ সহ যেতে সবু দুঃখ যন্ত্রণা বহি যাগতি মা।
3: মা মা এই সেমানে আসিলেনি, সেমানে আসিলেনি মা, দেখ মা দেখ মা, দেখুন ডাক্তার আজ্ঞা, দেখুন তো ডাক্তার আজ্ঞা, সেপটকু দেখুন তো, এই এই এই সেমানে আসিলেনি, এই এই ঘণ্টি বাজিলাণি, ঘণ্টি বাজিলাণি, সেমানে আসিলেনি, সেমানে আসিলেনি।
2: বোধহয় পুলিশ আসন্তু দেখিবা,
3: আসিলেনি সেমানে, আসিলেনি সেমানে, আসিলেনি সেমানে, আসিলেনি। মু মু মু এবে যিবি, মো সময় হেলা, মু এবে যিবি। মা মা মা তু কান্দ না মা, তু কান্দ না মা, তু কান্দ না মা।